ভবানীপাটনা প্রাত 56 মিনিট 26 সেকেন্ড উনিশ অপ্রিল শতাব্দ দিন 2026 মাসিয়া জুন 27 তারিখ মহাপ্রভু শ্রী জগন্নাথ প্রণতি তথা অবন্ধু এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করছু অধিবেশন কেন্দ্রু প্রচারিত হচ্ছে 48 মিটার তথা 1206 কিলোহার্টজ যোগে 103 মেগাহার্টজ এবং নিউট্রন এআইআর মাধ্যমে ভবানীপাটনা কেন্দ্রু মাঙ্গলিকা

সর্বশক্তিমান এবং সর্ববিদ্যমান অপ্রতিম স্মিত বৃত্ত রূপহীন প্রতীক এবং অন্তরঙ্গ ভাবর আধারে সে তথাপি এক বিগ্রহ পুরুষাকারে পুরুষোত্তম রূপময় সর্বোত্তম অমূল্য অসাধ্য তাঙ্কর বিশ্লেষণ পুষ্পলঙ্কার প্রিয় রসগ্রাহী রসিক শিখর সে সচরাচর বিশ্বর অভীর অধীশ্বর সেই বিশ্বদেবতা ক্রম স্বত সমর্পিত প্রথম ভক্তি গীতটি শিল্পী আ কণ্ঠে মহাপাত্র গীত রচনার

ধর্মে সিদ্ধি লাভে ভলে আকাশ প্রায় শূন্য রূপী মুথায় সর্বভূতে ব্যাপী যে মতে নাদ রূপে ভাবে দূর শ্রবণ বেগে লাভে চক্ষু যুগল সূর্যে থই নয়নে আদিত্য বসাই বেনি সংযোগ মধ্যগতে মতে ধাইলে দৃঢ় চিতে দূরদর্শন সিদ্ধি হই সকল।

সিদ্ধি সার পর শরীর শূন্য দেখি তা দেহে আত্ম উপলক্ষী ধ্যান করই মোর পাদে নিশ্চল মনে অপ্রমাদে পশই তার দেহে যাই কায় প্রবেশ সিদ্ধি এহি মরু।

শুদ্ধ মন যোগী জানই তাহা হেড়ে ন পোড়ে পুণি সে অনলে যে সনে জল জন্তুঙ্কর জলে ন নাশই শরীর ধ্বজ চামর ছত্রমান শ্রীবৎস চক্রাদি ভূষণ এণে ভূষিত মূর্তিমান যে মো বিভূতি করে ধ্যান সে কাহী নুহে পরাজিত শুণ উদ্ধব দেই চিত্ত এমন্তে ধারণা ধিয়ানে সাধ্য করন্তি যোগী জনে।

0: 7 জন ভিন্ন ভিন্ন খেলাড়ি গোল করে আসন্তাকালি ভারত ও ইংল্যান্ড মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব ফিফা বিশ্বকপর গ্রুপ আই র শেষ পর্যায়ে ম্যাচে ফ্রান্স 4-1 নরওয়ে পরাস্ত করে অন্য এক ম্যাচে সেনেগাল 5-0 গোলে ইরাক পরাস্ত করেছে পুরুষ ক্রিকেটরে বেলফাস্টে গতকালি অনুষ্ঠিত দুই ম্যাচ বিশিষ্ট শৃঙ্খলার প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতীয় ম্যাচে আয়ারল্যান্ড 34 রনে ভারতকে পরাস্ত করেছে এই শৃঙ্খলার দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতীয় ম্যাচ আসন্তাকালি খেলাযিব মুখ্য সংবাদ পুনিথরে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি নেই আজিঠারু তিনিদিনিয়া সেসেলস গস্ত করিবে প্রধানমন্ত্রী ভারতর প্রথম সমবায় আধারিত ট্যাক্সি সেবা ভারত ট্যাক্সির আজি শুভারম্ভ করিবে স্বরাষ্ট্রমন্ত্রী অপরেশন আমিস্তাদ অধীনরে ভেঞ্জুয়ালার ভূকম্প পীড়িতঙ্ক পাই মানবিক সহায়তা সামগ্রী পঠাইলা ভারত তামিলনাড়ুর কল্পকম পরমাণু গবেষণা কেন্দ্রে বিশ্বর প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র উদ্ঘাটিত এবং এফআইএচ পুরুষ প্রো লিগ হকিরে 7-1 গোলে পাকিস্তানকে পরাস্ত কলা ভারত সংবাদ শেষ হলা
1: এতে সময় যায় কার্যক্রম শুনেছিলে আকাশবাণী কটক কেন্দ্ররু সূচনা এবং মনোরঞ্জন ধর্মী কার্যক্রম পরিক্রমা উপস্থাপনা সচ্চিদানন্দ মল্লিক।

0: গুলি করে মারি দেমা ইথিন করিবি আমি কেন্তি পাতল ঘণ্টা গছর কিরা কমি পারমা সেখানে ফসল আর উচা দেমা যেটা কি ফুল ধরবার আরম্ভ হয়েছে যে আছে সেটি হেক্টর পিছা 25 টন লেখা বন্ধর জগৎকে আনি করে দেমা খরচা খুব কম হেসি জড়ি যৌথা বেলে মঞ্জিকে ভল করে গুণ করে করে গুলি দি করে তাকে ছানি দেমা কঞ্চা গোবর মিশামা বনামা ছিটমা ফুল ফুটবা বেলকে আর গোটে লাগি ব্যবহার করমা পোকঠানু ফসল কে আমি বঞ্চে পারমা জহেসি লেখা প্যান দামা শুকলা ছাড়ি দি করি যেসি দেরি করলু বেলে বি পাতল ঘন্টা মানে মনি পারছি কুঠা কলা ঢাবি দেলে না পাতল ঘন্টা চাষ করুথিলে সাংগে সাংগে নিজিবে কায় কাজে কি এটা সবই লাগবা
1: কিছু ভক্তি গীত কুনি কার্যক্রম গীত গীতাঞ্জলি নমিতা আগ্রওয়াল অনেক বিশ্বাল সঙ্গীত নির্দেশনা মন্মথ মিশ্রা।

পরবর্তী গীতটি স্বামীঙ্ক গীত রচনার মিলিত কণ্ঠে উদিত নারায়ণ অলকে আগ্নিক এবং কুমার সানু, সঙ্গীত পরিচালনা নাদিম শ্রবণ, কথাচিত্র ধড়কন্দ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: বুঝিল শ্যামবন্ধু?
1: আজ্ঞা।
0: আজি আমার আলোচনার বিষয় হেলা পিতৃভক্ত জীমূত বাহন।
1: আচ্ছা আচ্ছা।
0: শ্রী হর্ষদেব নাগানন্দ নাটকটি লিখিছন্তি।
1: আচ্ছা।
0: ওড়িয়ারে অনুবাদ করিছন্তি পূজ্যপাদ গুরুদেব বিশ্বনাথ পাটজোশী।
1: আচ্ছা আচ্ছা।
0: বিদ্যাধর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: official.
1: এতবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি আকাশবাণী ভবানীপাটনা সময় দিন তিনটা বাজি পঁচিশ মিনিট চলিত অধিবেশনকে শেষ করা পূর্ব আসন্তু জাণি নেবা আজ আমার তৃতীয় অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে হিন্দি কথা চিত্র গীত শুণবে অপরাহ্ন পাঁচটার যুবাণী অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে আজ এর রয়েছে সাপ্তাহিকী সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুণবে লোকগীত ক্রমে একতারা ভজন পরিবেশন করবে নিত্যানন্দ পণ্ডা রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে শুণবে জেলা হালচাল ক্রমে ঢেঙ্কানাল জেলা সম্পর্কে এবং পরে শুণবে প্রায়োজিত কার্যক্রম বনানী এই কার্যক্রম দ্বয় রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর দেশবন্দনা শুণবে রাতে আঠটার হিন্দি ভক্তিগীত রয়েছে রাতে আঠার বাজি পনের মিনিটে স্পোর্টস কেন রাতে আঠার বাজি তিরিশ মিনিটে স্পটলাইট রাতে নটা বাজি পনের মিনিটে বিজ্ঞান ভারতী রাতে নটা বাজি তিরিশ মিনিটে এবং রাতে দশটায় রয়েছে অখিল ভারতীয় সঙ্গীতর কার্যক্রম এই সমস্ত কার্যক্রম রিলে করে শুণবু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু এই লা আজ আমার তৃতীয় অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রমের রূপরেখ এইটি শেষ করছু আজির দ্বিতীয় অধিবেশন ভিন্ন ভিন্ন কার্যক্রম সহ পুঁজি উপস্থিত হবু আমার তৃতীয় অধিবেশন অপরাহ্ন পাঁচটার সেতবে যাই বিদায় দিয়ন্তু।

প্রথম গীতটি মুকাবলা কথাচিত্রের, গীতিকার ইব্রাহিম আস্ক, স্বর সংযোজনা দিলীপ সেন, সমীর সেন। দ্বৈত কণ্ঠে গাইছেন অনুরাধা পড়োয়াল ও সুরেশ ওয়াড়কর।

0: আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
3: মন কি বাত প্রধানমন্ত্রী आकाशवाणी पर
4: मेरी मन की बात के संबंध में अगर आप कुछ कहना चाहते हैं तो आप मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली अगर चिट्ठी भी भेज देंगे और कुछ सुझाव देंगे वो जरूर मुझ तक पहुंच जाएगा और मैं जरूर उसको गंभीरता से लूंगा
3: यदि आप माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001
4: मैं आपको निमंत्रण देता हूँ मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए
5: हेलो
6: हेलो
5: किए
7: आपणों का सह किछी मीठा मीठा कथा किछी अनुभव किछी अनुभूति रा कथा
5: आम सह कथा हुंतु फोन माध्यमरे प्रत्येक गुरुवार दिन 11:30 पर्यंत
7: आम फोन नंबर हैला
5: 0660 702 95 628 এবং এহার প্রসারণ শুনন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9:10 পর্যন্ত
8: হ্যালো
6: হ্যালো
8: কি
7: হ্যালো আকাশবাণী ভবানী পাটনা
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড় সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস

0: Bahrain reported a drone attack today, calling it a flagrant violation of its sovereignty, while a strike was reported near Erbil in northern Iraq. In southern Lebanon, an Israeli drone strike hit the Nabatea area a day after Israel and Lebanon signed a U.S. brokered framework for Israeli withdrawal and restoring Lebanese state authority. In the FIFA World Cup, Panama will take on England in Group L match at East Rutherford in U.S. tonight. In another Group A fixture, Croatia will face Ghana at Philadelphia in U.S. And that is the end of this news bulletin.
1: Akaspani Bhavani Patana Somerati, Egarota Vegeta Sominit, Egar Second Solito di Besanaku, Sisakoria Purburu, Asunto Janiba, Asunta Kaliamukendru, Procharevagotiva, Protomo di Besanoro, Karjikromo Sampercore Sokara Chota Vegeta Sominit, Sonovi Bokti Sangitro Karjikrom Bondona Chota Vegetrismentri, Chetana Chintano Sokara Chota Vegipointrismentri, Sonovi Srimot Pagavoto Satara Vegi Pogisminri, Procharkuribu Kunikuni Pilangopai, Karjikromo Sorogo Pulo Sokala 8টা 33 মিনিটে প্রচার করিব সন্ত কবি ভীমভোইঙ্ক কৃতি উপরে আধারিত বিশেষ কার্যক্রম স্তুতি চিন্তামণি ফোন ইন কার্যক্রম হলো আকাশবাণী ভবানীপাটনা শুনিবে সকাল 9টারে পূর্বাহ্ন 10টা 10 মিনিটে শুনিবে স্থানীয় খবর ও সুমধুর গীতর কার্যক্রম খোলা ঝরকা পূর্বাহ্ন 11টারে প্রচার করিব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্ক দেশবাসীঙ্ক পাই উদ্বোধন মন কি বাত আকাশবাণী দিল্লিরু পরে পরে পূর্বাহ্ন 11টা 30 মিনিটে শুনিবে এর ওড়িয়া ভাষান্তর আকাশবাণী কটক কেন্দ্রর দিন 12টায় প্রচার করিব দেশাত্মবোধক গীত 12টা 30 মিনিটে শুনিবে সুগম সঙ্গীত চাষর কথা শুনিবে দিন 1টায় 10 মিনিটে ওড়িয়া অ্যালবম গীত প্রচার করিব দিন 1টায় 20 মিনিটে দিন 2টায় 45 মিনিটে প্রচার করিব হিন্দি কথা চিত্র গীত শুনুলে কার্যক্রম সম্পর্কে সূচনা এইটি শেষ করুছু আজির তৃতীয় অধিবেশনকু কার্যক্রম সহ উপস্থিত হইব সকাল 5টা 55 মিনিটে শুভরাত্র জয় হিন্দ।